হন্নতিমন রসকলাং দেবিতাকে তিন্তি বামি হুম হে দকুরাশে এই দুয়াহিং অমুগে কুরিনে এ দুয়াহুগা বিয়ফারে কুরমে এ বাহি ফিদুয় দিগিন সালামে বানে মগিনুয়ে আদি মমফায় কুদ্দনিবি রাহমে তিরকমে বিষ্ণুয়ে আদি একলাং ইদনা ফুলুম মেনুই শফায় তিরকমে বিষ্ণুমে বেমে কাফির নাকি হামা আনিয়াবিরিনে।

ইরাদ কুরব্বা মিহক হিকমত দিব্বে আদি এ মিহক হিকমত দিব্বি মিহায় ফহে গিনবেগিম্বা হেকুন লিবিজ্জি কঙ্কশরে বুদ্ধিগা হলুয়েরি মেনুই বিষ্ণা হন্দুমকুশেন্ন হদতে।

0: om midani social media ga rajye guriha retuna sennan hen emesajita gina bayaka raddu kure wen gotaka amasake koraw mila
1: adwara bodas chukure ange to tesa ko de maud mat tattaka ham kamyab harakata ka bani kamang ummeed kurange to
0: a chukure ange
1: ad de me alwan me balali pa e tafsi ga fa kur maham je fa mi haruke gaumi mama khafa duas ফাকুর মুগ গতং করিয়া গেন্দে মাহাম জেফা হারকা এতকা মিকা মাগুলে গতং আ মেন মাউল মাতেবি মি হারকা এতং ইন্তজাম করুম গ ইসকং হুননি আলী শফিক গাওমি মামা কাফাং দো গতগা মি ফাকুরনি কোমে হারে গ সেপ্টেম্বর হং এবন দোস গাওমি মামা কাফাং দো হে খন্ডালা এদোস ফাগ করুম গ এমমে বড বেন মাকি দোশে উমর গ মি হং গাওমশা এমি হং গ আইলা কোদেবা খিদমত ফাগ কং এমি হং আগুয়াসং করুম রাজ্যে এবস হিসাবে কমি ফদা হরকাতে কুরে গেন্দে মা হামজে ফানামা আলুন মেনা হিসা কো দেবা আলুন গে মি প্রোগ্রাম কে জারিয়াইং এবা ফোর কো দেনা

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিতে কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসাল
2: ಮೀ ದಿವೆ ರಾಜ್ಯಗಡು ಬಾರ್ಗಡಿ ಬಾರ ಮಿನಿಟ್ ಕೊಮಿಗೆನಿಸ್ತೀನಿ ಮೇದ್ಗೆ ಮೆಂದ್ರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: ফিয়াবার্তাকে কং আম রাইতং গাবুল কুরা আকমা
1: আমরা কি ওয়ারা প্রো মি মি এক্সোদ কুরিয়ার মগে ওয়ারা বড় এক্সোদি কান্তত কুরিয়ার গন্দে মটকা মি মাসে কুরা বাই হেমিমা আউন মেনে নো কুরানং মি কং কাম হুরসেলে বেস কাম দেন এক্স হা বেরো ফ্যাসা কান্তোগা মি আলা ফিওল তবস আমা ইয়াগিং রাত কো বিয়া গনা টিচার আঙ্গলওয়ান দে সিয়াসি বেনু মে গ বাই ফরাত তক কি কাহলা ওয়াহক তক কাহা দাফান
0: টেকনিক্যাল ইভালুয়েশন দিরাস তং হেদুমা একমা হওয়া তিব্বেবি থাউলিমি আদি ফান্নি তর্জবা খারুং টিম তকুং রঙ্গল প্রসেস তেরে মে বদৌত গেন্ন মুন্দাকম বিদাড়ি
1: আউড় মে এমেন নাস মশরা কুরেগেন কংকং কুরেগেন আউড় মে নাগাফ এওলতা আলাফ এওলতা কানুন হেদিয়াস কানুন কা ইসলাহ গেনেস মি কংকং মি কুরানি ফ্যাক্ট বেসড কো ইঙ্গে তো আউড় মে মি হামতি বেফা কুল্লিয়ে কা কামে নকুর এত মাহেন এত দুহেগে মশওয়ারায়া আদি মি টেকনিক্যাল ইভ্যালুয়েশন তাকা আদি রাসা তাকা বেরুগাম তো মি কংকং কোফন নগতা মি হরিয়া কামে বেসা আউড় মে টিম তো কুম্বালা
0: দিবহি রাজ্যে বেঙ্কিট সিনায় কুরির সিনাথং ইসলাহি বদুতক গিনৌমং এম এম মেইং অন্যনি মসেকে কুরবুমুং এগুতুং এতরেগে বেঙ্কুতকং ইতরুক দিবহি মালি নিজামগে তেরেগ আমদনি দৌরুয়া মিম্বরু ইতরুকুরমশা এতরেগ কুরবে মালি মামলাত দিবহি ফ্যাসাহিং কুরাকুতং হেদুমা গিনা মসেকেতকে অন্যনি কুরমুং আদি রিসোর্টক গেস্ট হাউসং হিমিনে হেম বের ফ্যাসাহিং আমদনি ইবে ফরাতকুং আমদনিগে সালিস ইনসত্ত বেঙ্কুতক কোম্মে মাহকু মারুকুরন জেহেকুত বেরু ফ্যাসায়া বেহে কানুনু ইসলাহ কুরুমগে মসেকেতবেস্তনি কুরমু
2: থিলামালে ব্রিজকে মসকতুগে ফেমবরু রঙ্গলওয়ানে কমশা ব্রিজকে কোলটি ইয়াগিং কুরুমগে মসকে কুরিয় গেন্দনি সিনামালে ব্রিজকে কোলটি বেস কশবর কুরি কুমফুনিং কমা রাইসুল জুমহুরিয়া ডক্টর মুহাম্মদ মুইজুবিদাড়েজে রাইসুল জুমহুরিয়া মিহিম বিদাল ফামিমণি তিলমালে ব্রিজকে কোলটি ইয়ামিদু বাই ফরাতকুং হাকিগতা হিলাফ ওয়াকত ফতুরাদি তফসিল হালিমত রিশা
3: তিলমালে ব্রিজকে মসকতা গুলেগুতুম ওয়াহক দকোমুন রাইসুল জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদাড়ুই তিলমালে ব্রিজ মাশরুয়াকি মিসরহদ্দুগে তারগিয়া হাসকো ইকসোদি গুতুনা ইজুতিমাই গুতুম বেস বড় কুরিয়ার মেলি বেনে মাশরু একমা রাইস বিদাড়ুই মিহারু মালেয়া বিলমালেয়া ব্রিজ গুড়ালা ফাওয়াকংশা ব্রিজগা তারুলুমগে মসকে কুরিয় গেন্দবেণী গুড়িফলা হামেয়া ব্রিজ গুড়ালেবিগেন কমা আদি উম্মিদকি লাস্তকেন্নুয়ে আমুন্ন বেণুকুরম ব্রিজ হুড়ালুম কমবিস রাইস বিদাড়ুই
1: এ মিরাদু কইতে মালিয়া বিলিঙ্গিয়া দেত্রে মিহার ফিজিক্যালি এওয়ানি গুড়ুয়া দেফ দেন বিলিঙ্গি লিঙ্গুস দেন উরি ব্যাত স্বর বড় নিমিচ দে ইরাদু কবিয়া আউন গমি দেব দেন সিদা তার হেউন হাম দন্ন হন নে নম সাহারেন আ দস্তরে গ মুলি প্রজেক্ট এককন নিমেন কম উম্মিদ কুরান আউন ইরাদু কবি দেহাসতা বিহুগে তেরে এককন নিমিগেন আউন মেন্না তিলা ফুটা হামে মুলি প্রজেক্ট এককন নিমেন কম
3: ব্রিজকে কোলিটি আগুলেগুতুম ওয়াহক দক্কামুন রাইস বিদাড়ুই কোলিটি রঙ্গলওয়ানে কমা তিলমালে ব্রিজ কোলিটি কংকাম বালাহট্ট মন্দানি সিনামালে ব্রিজকে বেস কোলিটি বেলেহেটি কুমফুনিং কান রাইস ফাহাগ কুরেবি
1: ওসি মিনিস্ট্রি কং মুরি রুগা চাইনা মোডিস ফ্রেন্ডশিপ ব্রিজকে কোলিটি বালাহট্টং আউন্ডে রহায় কুরি মি কুমফুনি আরুপ আরুপকি দুনিয়াগে এমএ রঙ্গল কুমফুনি ব্রিজ প্রজেক্টস তাওগা ব্রিজ কান্ত তব কনসালটেন্ট এম আরুপ হাম এ কুমফুনি এ কুমফুনিগে হাম মি কামুগে এরুগে সেমিস কুমহুরি ডিরেক্টর হাম মি কামুগে সোলেনি হাম সেম কোম্পানি সেম টিম এম আউন্ডং এরুগে প্রজেক্ট রঙ্গল আউনগা আউন রঙ্গল বেদে রঙ্গল বেদে ফেঙ্গেচ্চবিমা এমি হুঙ্গা কোয়ালিটি আউন এঙ্গেতি আউন এঙ্গে হাম এ কোয়ালিটি গামি প্রজেক্টস বাদহাট আনে কাউন সিদাই বেফুনা বদ্দলবি
3: সরকার হওয়ালে এম ফুরতম ফিসি মসেকেতুকে তেরেগা ব্রিজকে মসেকেন আবস্কুরমা ইন্ডিয়া সরকার কন্ট্রাক্টর নায়ক মসেকেত ফেসি নিমুন সরকারুগা এরু মসেকে কন্ট্রাক্ট হুরি দৌরুগে তেরেগা মসেকে নিমুমা নমস্ত দৌরু নিমুনিরু নিমফাওয়ানি মশ্রুগে তিরিস ইনসত্তেং হা মসেকে সরকার মিহার মসেকে কুরমুন্দনি আন্ন আহারুগে নিয়াল তিলমালে ব্রিজকে মসেকে তানিম মালুমা মিনারা বেহে উজারাম বিদাড়ুই তিলমালে ব্রিজকে মুড়ি মশ্রুগে মসকতুগে হাইদ্যা হাইং ইনসত্ত মিহাতন নিমিফাওয়াকমা মি মশ্রুগা মালে বিলিমালে গুড়িফলু আদি তিলফুশি গুড়ালানে মি রত্তং হুরস্কুরানি হাইওয়ে তাকুং মি হাইওয়ে তং হেদুমগে মাসেকেবেস একুয়েকি গাদানি কুরিয় গেন্দমুং গুড়িফলুগা ব্রিজাগুলে মগুতং হেদুমগে মাসেকে বার স্পীড কা কুরিয় দায়রু তিলফুশিগা কুরিয়দানি ব্রিজাগুলিগেন জাহানজেহে রিভেটমেন্ট জেহমগে মাসেকে কম বিনারা বেহে উজারায় বিদাড়ুয়ে ব্রিজা কোজওয়ে তং হিমেনেহে মুড়ি কানেক্টিভিটিগে দিগুমি

0: কাডিম বেন্দন আমরা দেচহি মেদি বিরাচে গাড়ু
1: ফাহি হিদুমে
0: আসসালামু আলাইকুম এমহে আহমতারিন বর পাচরে দে উফাবের দোহাকং দম ফাই হিদুমে মিয়াদগে প্রোগ্রাম আই কুসমি বদল কলে অর্গনাইজেশন নাসিম ফাই হিদুমে মে প্রোগ্রাম কে অফিস তক রাইতো নামি ফোর কো দে খিদমে তাই কে কো পাকমা হিদুমে হোদানে ফাসে হে গত পনে দিন মা অফিস তক গলে মাউলমাত এহন্তরিন না ফোর কো দিন মা অর্গনমে স্টুডিও এ বগত কুরিয়া কেন দা প্রোগ্রাম মে প্রোগ্রাম অর্গনমে কুরিয়া মে কেন দনি বরাসপতি দে মেন্দর আমরা দে কুন্তিনকা স্টুডিও বগত আর্গুন মেঙ্গে মিয়াদুগে প্রোগ্রাম বালালানি মোলিস ফুড এন্ড ড্রাগ অথরিটি ফোর কোদ্দে খিদমে তাকা এম কুড়ে কুড়ে বগত কলক ফ প্রোগ্রাম এক পাতল কলানো
1: ফাহি হিদুমে

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব ইখলাং কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা ইখনি মাইং আল্লাহ শিব আতি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খালাস করাওয়া ইখলাং গে কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফান আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামে হুনা আমরনুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পাতল কুরআন এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমান উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকং এহি তরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদকান দে ফাদান
1: মি দিবেহ রাজ্যগাড়ু দিবে রাজ্যগাড়ু তিঙ্গাড়ি বিহি মিনটু গমিগে নেস্তেনি মেয়াদকে আসুরু নমাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে, আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাহ মানে দন্নাশিফ আদি হামাকা সরম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াই কো হাম এফাদা এহেন এচবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: ಅಡಸಮಂತೆಗಿಂದಮಣಿ ದೇಹಿರಾಜ್ ಜೆಗ್ಯಾಡು ಹಗಡಿ ಸೋಳ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆಣಿಸ್ತೇನಿ ಮಗರಿಬ್ ನಮಾದ ಕುತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗೆ ದುವಾ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: নিউড়েমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়ত
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেত
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্ত কুডকাকু জেসফি কোন লিডারিত
1: এই হামিকানি তারিখি বাহকতাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহকতবনি নীলকুরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড়তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একেজ্জে হায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড়তিরিহু
0: এঙ্গা 7349 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেয়াডু দিবি কেবা কোদিন কিয়ম মুনিহিয়ে রেডিও মুদাররিস ইসলাম
2: মেমা মিহারতি কোদিন মাসাক কেন নিবিচত
3: লাবা
2: এমা ফুরাতমা ইয়ানিয়া কিয়াল দিবান ইয়ানিয়া ফাহা গবি এককমে
4: মিস্তাকন কফাওয়া হরিহা আমালগ হিসাব বল্লাওয়ান তো হেক
1: দিবেহি ইসলাম কেউমগ ইতুরু হিয়ে
5: রেডিও মুদাররিস সানাবী দিবেহি
2: দেখি ওয়াহকয়া বেগতন হালাতুকে
6: ওয়াহকা হালাত মে আর কোড় নোবা কো মান করেউনি মান করেউনি ওয়াহকা এককন নোবা কল্লা
1: রেডিও মুদাররিস মিহারু ইউটিউব চ্যানেলু কোম্মে বাগতকুস আডো হালিবেরি দিবেহি রাজি গাড়ুগে ইউটিউব চ্যানেল আবা সাবস্ক্রাইব কোলাবা

Ade migadega algun mem miwah ke program bri migen dai artificial beach sarahad don de mirega program galgun mem miwah ke dakali magma chak mi kuni alani ki vegen kande varagina fadate ge hial me program ga lebona den hori ha befel mes mi fahan kure ve e beenu kurai che hama nimmal mafo vi ha sabha kal daspinalia algun men mi hama magma tiriti ko be vene kam den algun mem mi dirule ma holake saaptaru ka danakan hadam beenuna ma mi zimma ada কলমকি মুহিম কামেকং মেফল মিফাহ কলমি আন মিবাহকেস প্রোগ্রাম মিরে মিহাসা বংগালগুন মে মেনি মালানি মিরেগে প্রোগ্রাম ফোনোমগ মিয়ে হিতের বিদিনে টেকনিক্যাল গতং হিতের বিদিনে ইসমাইল সুজা দেন আলগুন মেঙ্গে প্রোগ্রাম গ দেন মিয়ে হিতের বিদিনে শিফা এম মি মাইরাত করে বিয়া আন হপ্তাগা মিগে আ প্রোগ্রাম এ হন্তির না হামে গেনেস্তে নেওয়াহকে দন্ন মি হপ্তাগে মিরেগে মি প্রোগ্রাম নিমালানা এম মে হন্তির না বারা বাজবে রেকাঙ্গে দেন আসসালামু আলাইকুম

0: খোবা আমির সরদার আলে বোলব মিরুত
1: অনেক মাম্মে নুফিনেতা সাহদং উটে
0: মাম্মা বি কোটারি নুনিকুমে
1: নসিবে নিকুমে জিয়াবারং হিংগাম নুচেহেনে একম কুকুরিং হিং মিয়ার এচকে নুকিয়া
0: দে মড মড মাম্ম সময়কে লিদান ভানং হিবে নুরাব সময়কে লিদান হে হিনু এতা
1: নুরাগে বাহকে নেগে পোনাকা এ হাত মিরে মিসাতাশি থ্যাঙ্ক ইউ ইংগে ফোনিবেস ওয়ারং ইওরু এঙ্গে দো আন মেরু গত সাহাদা
0: হিবে এঙ্গে দি থি আরঙ্গে হিতুগে বিন্দু হিতুবিন্দা লেগে হিঙ্গু এ ফোনে ক দো ফাহম কুরা
1: মিরে দিন হাদ শায়রি এদো
0: এই ফরিদাস কো দিন কাম
1: দিন কি আতি হিং
0: হামতে দেখে বুড়ন্তা ভারাল লোবিবে।

0: ওগে হযরত গা ইম্মে নবুয়তি কাম বড় আমলকি ইম্মে গিনা দুয়া হদ দেমি হুন আমলে হেকং কি তাম্মে মাদুফা কুড়া কম গা বিএস হেবে
1: মি দিবেহরাজে গড়ু দিবেহরাজে গড়ু হাতরগড়ি সাড়িস হ্যামিনট গমগিনিস্তেন মিরেগে ফাতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ